0: মুন্না কবা কি হে নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিং কমেন নে আফন তি কাং কোলান না
1: তি কো দং হাউ দা হাই রাঙ্গা লায়ে তি হে মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রাকাং কাং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

একমনা বিদালবি তিমন্নায় দরিয় কুলিবে হুশি খুম ফদে কুন্তোয়ে তিমঙ্গে গ্যাগা ইভিস আদমগে দরিয়কু বিহি ফেনুয়ে আদি তিমন্নাই আবুরু গেল্লি ফাহওয়া মিহকু কমগা বিষ্ণুয়মে।

0: ফাহে একমনা এদের খালুন্নং ইশারা খুলবি ইউরিম বুনে ফুয়ে লাফাতুগে দান গাওয়া লাকুজ্জাকা থিমাম্মেং ওয়াহাকা দখানি কিহনাকুং হিয়ে
1: قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا
0: إدري خلوم ودالوي حمك شورون أهرني الله جي ألقيم إكلاعنج مي ألا يفيد ديفي أدي نبيك كمغا مي ألا لبيه

মেলা উফাম বি দুয়াহু গাইয়াই মারওয়া দুয়াহু গাইয়াই আলুন দিরুয়া মাহশার ফনুবা দুয়াহুগা মেলাগে মজ্জা সালাম হুটে।

0: දිවෙහි FM දිවෙහි නායකු නොමදිය එක මෙගහර්ට්ස් දිවෙහි FM නොමදිය එක මෙගහර්ට්ස් දිවෙහිගේ මොනිෆු ෆිල්වැදේ නමුග අබදුවස්
1: মামা হালু কিহনে
2: আলহামদুলিল্লাহ দারিফুলু মেঙ্গে হালু কিহনেতা
3: আহরামে মেসরাঙ্গাল মামা কোঙ্কামেতেতি কল্লানি গেনে মামা আহরামিন আতা
1: মামা তি হাবুরকম উলেন কামনে আহরামিন তিকান কল্লা ফানা
2: দারিফুলু মেং হাই দরাঙ্গড়ে তিগুতা মামা গাতাং এস মামা হালু বালালা মামাকে কান্তত্তা কল্লা দেতি মামা ওয়ারং উফাবে
4: ए कोड़ो को फाहत जेहिला मा आहार में यहाँ कैरी गति

0: মুন্না কবা কি হি নাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিং কমেন নে আফন তি কাং কোলান না
1: তি কো দং হাউ দা হাই রাঙ্গা লায়ে তি হেং মুন্না আই কহি আ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে

0: ഷാമിയാണി.
1: ගඩින් මිහාර්මිවනී අගඩි තිරිස් නුව මිනිට් හිඟා නුව දෙහැක මෙගහට්ස් දිව හෙෆෙමු මි ගඩි කුරියමිගෙන් දනී ශාවියනි මි ෂෝ ෂෝ නුවගඩි තිරිහා හමය කුරිය දානේ ෂෝග මිහා හිසාබුම් බෑවිරකා වහක දක්කා දාන අස්තාම දැකුන්
2: වාලේකම සලාම්
1: මූසා
2: ඕයි
1: කී කොල්ල නීති
2: කණි
1: මි ගඩි ආමුකොන් හම හුස් කොල්ල ෆින්නනි මි ඒ වගුත් කොල් දො
2: මි කෙවමුගේ වගුත්
1: කොල් හා කෝච බති කණි
2: මිහාර කුපුරු කැවිද පරාටක් කැවිද දෙන් මිහාව දැන් ෆොනිකාට කෙචා සබක දේතො
1: මෙරේ මි කුකුල පරාටා ගරේත් අය
2: හෙමි මෙරේ කුකුල පරාටා
1: ආ නංගල නංගල එම ඩෙසර්ට් ටේබල් කැරි තියුලනි දෝ
2: ඩෙසර්ට් කැරි දෙන් දාම්
1: මිහා හා හා කොබක් කිහින දනි මියදු කිහින දියේ
2: වාරන් දීත් කොන් මූසුම් බසෝති හැම හෙවි දීත් කොන් මි දනි
1: හ්ම් හ්ම් දංගල දෙන්
2: දාන ගොතෙන් නේන් කැදි විස්සාරෙන් නුවේ
1: හ්ම් හ්ම් ෆුට්බෝල් බලන්තා
2: ফুটবলে নুবাদ
1: নুবাদ এই
2: ফুটবলে বনে ফেকম নেই গরা নুবাদ ফুটবলে ইবরক
1: আহা দেম
2: মিহার দেম মিরে অস্ট্রেলিয়া দেইং এক কুমলওয়ান কাম বদনি
1: আহা নুবাদ আম মলওয়ান কাম শোম
2: এ দে স্কোদি মা কুরুং দেইং কাম কেনু
1: ওবে তা ফোর স্কোদি মা কুরুম গে কিনে অন গে গ্রুপে তো
2: এ দেইং আহা হিতান আর ওয়াস কো এ দেইং এই
1: গে একল ভাই ভাই গে গ গ্রুপে হাদান নুলে তে কাহলা কো কো তো
2: এ মি মনে নুবাদ ইবরক আং এ
1: এ হে মানি দো মা ফুটবল আমি বালা বাই নু তো টিকে গোলে
2: ফুটবল বাই নু মেঙ্গা
1: আহা হে মি মনু জে হেনে তা গ্রুপ এং হাদা গেন স্কোর দি মা কুরাকা
2: আ
1: দেন তি হেন কাং ইন নে রটে হি না কি আং তালা গাডি গ বুনে দন্দ ওয়াহা গ দক্কা দায়রো
2: আ মি হার মি রে ওতি এই স্কোর এক অস্ট্রেলিয়া দে দেন ইন গাম ওয়েকে
1: হুম দেন হামা
2: কিছু কান্নে গ দেন কুলেনি
1: দেন হামা মি সাপোর্ট কুরাবা কি টিম এ বিস নোবে
2: ফাইনাল দিয়া মই গেনি ফাইনাল কোনা দে টিম উ এট টিম এ মাগে সাপোর্ট কুয়া টিম
1: দেন আদি বুনা না দে মলুয়া টিম এ বেস্তো
2: ওহো হো এনে নু বুনা না
1: এবুনি
2: এ দেন কমবে সতি মলু এ ফেন এ বানে দেওয়া না দিবে না
1: কমে সে বানে তা দিবে ফাইনাল দে আমে তো
2: আ
1: হুম গাবল মাসা কত দামি তি তাড় দলি সওয়াল উঙ্গে
2: আ শাবিয়ান্যা বে সওয়াল
1: তো শাবিয়ান্যা বে সওয়াল এমি তাড় দলি সওয়াল কি ইঙ্গে বড় ফসে হাওয়া শাবিয়ানি ইবি ফিয়ানি মে তিম বাস বুনে দেমবি
2: বাসি কাশি হাসি মাসি তাসি
1: হাও মিও দিয়াই দো বর রাই মিন নে দো বাসি কাশি তাসি লাভেন হাদাবা এ
2: বাসি তাসি কাশি হাসি মাসি
1: নেnga দেহেম বাবে সিতুর কুরেন জেহেনে তা লাভেন হাদা নিয়াম দো হুম হুম এহেম বিমা আমি হার গেম তেরে বাদেবুন ইঙ্গে কিয়া আমি দেনি আমি মাদহায়ে দেন মাদহায়ে নুন দেন আনিং হে লেমে ইঙ্গে
2: হ্যাঁ
1: কিয়া দু তাকুং মি শুকুরবেরি তারানা মি কে কম বেফলে গেলেমেন হেয়ে হা আদম হালিম আদুনান শাবিয়ানি আদম সালিম আর নুন আব্দুল আজিজ কাসিম
2: অন লাভে
1: কিয়া দু তাকুং মি শুকুরবেরি তারানা এলাবা
2: আহন্ন আডুয়া হা লাভে তি মাদহায়ে গাউমি লাভে
1: মি দো বড়া হুম
2: কোন নামে কে পিকি অপশন তা কি
1: আদম হালিম আদনান হে ইয়ে আদম সালিম হে ইয়ে আব্দুল আজিজ ও কাসিম হে ইয়ে
2: মিহার বডং হিওয়ানি আদম নাসিগির হে আদান সিরে তা বনি
1: আদম হালিম আদনান
2: আদম হালিম আদনান কানে গে তো
1: কানে গে ইয়াগিন কলব
2: হিওয়ানি
1: হিওয়ানি হে
2: মাড করে
1: হ্যাঁ
2: আদান কোদান
1: হ্যাঁ কি এঙ্গে তামি আনি লাভে গাউমি লাভে মি আস্তু
2: গাউমি লাভে ইঙ্গে গাউমি লাভে ইঙ্গে কম লিং হাদা মি হানে ইঙ্গে কে হান্দা নে তিকে মি উলেনি
1: দেন কমেস অপশন
2: এ ওটা হি ওয়ানে দেম মে এবুন আদম
1: আদম হালিম আদনান দো
2: হ্যাঁ
1: ওকে জবাব রাঙ্গাল ইঙ্গে
2: ওয়া রাঙ্গাল তো
1: আ বারা বিষ্ণু বিষ্ণাগে এ কিয়া দু তাকুম মি শুকুর এরি তারানা এই এলাভে কিয়াদম হালিম আদুনান গে লাভে মিঙ্গে গা লাভ জাহ মাকুম কু জাকা হাস কোলানি লাভ
2: হাস কোলান টি কোলা আডুয়া মেন ফ্যামিলি মেন দে মাম্মা মেন হাম ই বেনে আডুয়া দত্তায়া দেন এ মেন হাস কোলান দান নান নান কেমে জা মা দিগুলি সে কে দি দান হেমা පෙමිලි එහෙම හස්කෝදන මිගටි කාඩු හම්පි
1: හ්ම් මස්ත දෙන වර පාජ වෙල් රේකන් එද මකි වෙලා නම් එතු මසලා
2: ගේ දාන වේතු මසනා
0: ආ ලවෙ දියුමුගෙ කුරින් හම ආදම් හලීම් අදනානා ගුලේ ගොතුන් කොමිස්වරක මාලුමාත් කොලෙන් හිස්සා කොල්ලාන ආදම් හලීම් අදනානා කි ದಿವೆಹಿ ರಾಜ್ಯಕ್ಕೆ ಮಶೂರ್ ಲೆಂವೆರಿಯ ಎನವಣಿ ದಿವೆಹಿಂಗೆ ತೆರೆಗೆ ವರ ಮಕ್ಬೂಲ್ ಎತ ಲವೇಕ ಲೆಂಹದ ದೀಫ ಮಸಕೆ ತಕ ಬಲಾಲಾಯರು ಆದಮ್ ಹಲೀಲ್ ಹಲೀಮ್ ಅದನಾನ್ ಲಿವ್ವಾಫ ವಾಳೆಂತವ್ಗೆ ತೆರೆಗ ಗಿನೈ ಇಸ್ಲಾಮಿ ಮದಹಯ ಲೋಭಿಗೆ ಲವತ ಏನಾಗೆ ಲೆಂತಕನ್ ಎಮ್ಮೆ ಗಿನ ಲವತ ಕಿಯಾಫವಾ ಎಫನ್ನಾನ ಕಿ ಅಲಿ ರಮಿಸ್ ದೆನ್ ಆಮಿ ಏನ ಲಿವ್ವಾಫವಾ ಎಮ್ಮೆ ಮಶೂರ್ ಎಮ್ಮ ದಹಗೆ ಗೊತ್ಕಮಿ ಫಾಹಗ ಕೊಲ್ಲವೆ ಅಲ್ಲೋಹು ಅಕ್ಬರ್ ಮಿ ಮದಹ ದೆನ್ ಎಹೆ ನಿಹೆ ಮೌಲೂತವ್ಗೆ ಲವತಕ್ಕುಗೆ ತೆರೆಂ ಫಾಹಗ ಕೊಲ್ಲವೆ ಇಹುಸಾಸ್ ವನಿಯ ತಿಯ ಮಲುಗಾವಾ ಫದ ಲವಲವ ಫಾಹಗ ಕೊಲ್ಲವೆ ಮಿ ಹೈ ಸಾಬು ಮಿ ಜಹಾಲದೆ ನೀ ಮೂಸಗೆ ಎದುಮುಗೆ ಮತಿನ್ ಜಹಾಲದೆ ಲವ ಉಮೀದ್ ಕುರಣಿ ಮಿ ಮೂಸ ಹಾಸ ಕುರಿ ಫರಾತಕು ಮಿಗಡೀಗ ಅಡುವಹಂತಿ ಬಿಕಮ